শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত নিরসনে একটি চুক্তিতে পৌঁছানোর 60 দিনের সময়সীমা শেষ হয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে ইরানের তীব্র সমালোচনা করে গণমাধ্যমকে বলেছেন যে তার কোনো তাড়া নেই এবং তার কোনো নির্দিষ্ট সময়সূচিও নেই। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে তেহরানের সাথে ওমানের সমান্তরাল আলোচনা সম্পর্কেও ট্রাম্প সতর্ক করেছেন। তিনি হুমকি দিয়েছেন এক্ষেত্রে ওমান বাধা হয়ে দাঁড়ালে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালাবে। ট্রাম্প আরও দাবি করেছেন যে ওয়াশিংটন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে একটি গোপন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছে। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে। এতে IRGC-র একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সরাসরি আলোচনা নিয়ে ট্রাম্পের দাবিকে তার কল্পনা বলে অভিহিত করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে তেহরান হামলা চালাতে পারে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন যে তেহরান এখন তাদের নীতি প্রতিরক্ষামূলক থেকে পুরোপুরি আক্রমণাত্মক দিকে পরিবর্তন করছে এবং দেশটি প্রণালী জুড়ে ও বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বাড়াতে প্রস্তুত রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন 4টি দ্বীপের একটিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের প্রতি টোকিওর প্রতিবাদের ফলে তিনি জাপানের দূতকে তলব করেছেন। উল্লেখ্য, জাপান এই দ্বীপগুলোর মালিকানা দাবি করে। লাভরভ সোমবার সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্ট রুশ ভূখণ্ডে সফর করতে পারবেন না বলে জাপান সম্পূর্ণ অগ্রহণযোগ্য মন্তব্য করেছে। জাপানে এই দ্বীপগুলোকে উত্তর ভূখণ্ড বলা হয়। জাপান সরকার দাবি করে যে এই দ্বীপগুলো জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকার বলছে দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে ঐতিহাসিক ঘটনা এবং আন্তর্জাতিক আইনের আলোকে দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। তিনি উল্লেখ করেন যে দ্বীপগুলির বিষয়ে জাপান সরকারের ধারাবাহিক অবস্থানের সাথে পুতিনের এই সফর সামঞ্জস্যপূর্ণ নয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু প্রতিবাদ জানাতে রাশিয়া রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং জামাতা জেরেড কুশনার গাজা পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে হামাস এবং ইসরায়েলি নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন। সোমবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে, বৈঠকটি জেরুজালেমে অনুষ্ঠিত হয় এবং 3 ঘন্টা স্থায়ী হয়েছিল। পত্রিকাটি বলছে এতে বোর্ড অফ পিসের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন। উল্লেখ্য, বোর্ড অফ পিস হল গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকির জন্য ট্রাম্পের গঠন করা একটি বহুজাতিক সংস্থা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে নেতানিয়াহু এবং বোর্ড অফ পিসের মধ্যে গভীর এবং গঠনমূলক আলোচনা হয়েছে। এতে বলা হয়েছে উভয় পক্ষ গাজা নিরস্ত্রীকরণ এবং অসামরিকীকরণ বিষয়ক একটি গ্রুপ সহ একাধিক ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের বিষয়ে গত মাসে বোর্ড অফ পিস একটি রূপরেখা প্রকাশ করেছে। তবে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসলামী দলটি সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না।

রাখো, কুশনার এর আগের দিন বর্তমান হামাস নেতা খলিল আল হায়ার সাথে মিশরে সাক্ষাৎ করেছেন। পরে ট্রাম্প ফক্স নিউজকে বলেন যে ইসরায়েলের গাজায় হামলা করা উচিত নয়, কারণ হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন তার আলোচনার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেছেন, তবে বিস্তারিত কিছু তিনি বলেননি। দক্ষিণ কোরিয়ার বিষয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেছেন, দেশটি ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে রাজি হয়নি। তিনি সোলকে স্মরণ করিয়ে দেন যে যুক্তরাষ্ট্র আপনাদের কিম জং উনের হাত থেকে রক্ষা করছে এবং উল্লেখ করেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রকে সহায়তা না করাটা অদ্ভুত। রবিবার ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া পিয়ংইয়াংয়ের প্রতি সম্পূর্ণ অনুপযুক্ত এবং বৈরী সংকেত পাঠায়। তিনি আরও বলেন, পরবর্তী দিন থেকে শুরু হতে যাওয়া যৌথ মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার জন্য তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিনের অংশীদারদের চেয়ে শত্রুদের স্বার্থকে ট্রাম্প বেশি প্রাধান্য দিচ্ছেন, এমন সমালোচনার জবাবে তিনি কি বলবেন জানতে চাওয়া হলে ট্রাম্প জোর দিয়ে বলেন যে তিনি পরিস্থিতি আরও নিরাপদ করছেন। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন সপ্তাহ পরেও 3,000-এরও বেশি বাসিন্দা এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন, আর অন্যরা তাদের গাড়িতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে অবস্থান করছেন। 28 জুলাইয়ের ভূমিকম্পটি জাপানের ভূকম্পনের স্কেলে সর্বোচ্চ 7 তীব্রতার ছিল। সোমবার দুপুর 2 পর্যন্ত এই দুর্যোগের সাথে সম্পর্কিত বলে মনে করা মৃত্যুগুলো সহ মোট মৃতের সংখ্যা ছিল 39। ভূমিকম্পে 31,951টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 1,449টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। 70টি নির্ধারিত আশ্রয় কেন্দ্রে এখনও 3,053 জন মানুষ আশ্রয় নিয়ে আছেন। অন্যত্র আশ্রয় নেওয়া বাসিন্দাদের সংখ্যা নির্ণয় করা কঠিন, যার ফলে সাহায্যের অভাবে আরও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা সরকার পৌরসভাগুলোকে এই ধরনের বাসিন্দাদের অবস্থা সম্পর্কে জানাতে অনুরোধ করছে, যাতে তাদের সহায়তা প্রদান করা যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগর উকি ও ইয়াতসুশিরো এবং হিকাওয়া শহরে প্রায় 7,380টি পরিবারে পানীয় জলের সরবরাহ নেই, তবে চলতি মাসের শেষ নাগাদ এই পরিষেবা পুনরুদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 20 আগস্ট বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ওয়াশিংটনের অনুরোধে যুক্তরাষ্ট্রের সাথে চলমান বার্ষিক যৌথ সামরিক মহড়া সংক্ষিপ্ত করে শুক্রবারই শেষ করা হবে। উলচি ফ্রিডম শিল্ড নামক সেই মহড়া সোমবার শুরু হয়েছে এবং এটি 27 আগস্ট পর্যন্ত চলার কথা ছিল। বুধবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ ঘোষণা করেছে যে এর সময়কাল প্রায় অর্ধেক কমিয়ে আনা হবে। কোরীয় উপদ্বীপে যে কোনো জরুরি অবস্থার প্রস্তুতি হিসেবে এই মহড়াগুলো অনুষ্ঠিত হয়। জয়েন্ট চিফস অফ স্টাফ আরও জানায় যে রণক্ষেত্রে মোতায়েনের একটি অংশ সীমিত করা হবে এবং উভয় পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার জন্য পেন্টাগনকে নির্দেশ দেওয়ার পর এই ঘোষণাটি আসে। ট্রাম্প বলেছেন, এসব মহড়া উত্তর কোরিয়ার কাছে একটি সম্পূর্ণ অনুপযোগী ও শত্রুতামূলক বার্তা পাঠায়। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পরিস্থিতির উপর ভিত্তি করে নির্ধারিত প্রশিক্ষণ বাতিল করা হবে। পিয়ংইয়ং এরকম প্রশিক্ষণের তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা বলছে, ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া কোনো সামরিক মহড়া সময়ের আগেই শেষ করা বা এর পরিধি কমিয়ে আনা হচ্ছে একটি নজিরবিহীন ঘটনা। দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষকরা বলছেন, সর্বশেষ এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে বলে উদ্বেগ দেখা দিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত হলে এই শরৎকালেই উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে একটি বৈঠকের জন্য তার সহযোগীদের উপর চাপ দিচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার মার্কিন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্টের করা এক পোস্টের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই পোস্টে ট্রাম্প জানান যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়ে আনার জন্য পেন্টাগনকে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন যে এই মহড়া উত্তর কোরিয়ার কাছে সম্পূর্ণ অনুপযুক্ত এবং শত্রুতাপূর্ণ একটি বার্তা পাঠায়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল ট্রাম্পের প্রথম মেয়াদের কূটনীতিকে পুনরুজ্জীবিত করা, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে যখন তিনি কিমকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে নির্ধারিত ট্রাম্পের পরবর্তী এশিয়া সফরের সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। বিশ্ব নেতারা যখন চীনের শেনজেনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পরিকল্পনা চলছে না, কিমের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য প্রেসিডেন্টের আগ্রহ দেখে আভাস পাওয়া যাচ্ছে যে ইরানের বিষয়ে বিজয় এখনও অধরা থাকায় পররাষ্ট্রনীতিতে একটি বড় সাফল্য অর্জনের জন্য ট্রাম্প মরিয়া হয়ে চেষ্টা করছেন। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 থেকে 2019 সালের মধ্যে কিমের সঙ্গে 3 বার সাক্ষাৎ করেছিলেন। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দুই পক্ষ মতপার্থক্য কমিয়ে আনতে ব্যর্থ হয়েছিল। এরপর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও এগিয়ে গেছে। চিবা জেলার কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের পর 13 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একজনের নিখোঁজ থাকার উল্লেখ তারা করেন। কর্মকর্তারা বলছেন, 3টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়াসহ 130টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 1206টি বাড়ির মেঝের উপরের দিক পর্যন্ত এবং 1489টি বাড়ির মেঝের নিচের অংশ প্লাবিত হয় বলে তারা জানিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, বুধবার দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন পৌরসভার নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলোতে 59 জন অবস্থান করছিলেন। জলে ডুবে যাওয়ার পর শহরের রাস্তায় পরিত্যক্ত অবস্থায় রেখে যাওয়া আনুমানিক 2500টি যানবাহন সরিয়ে নেওয়ার কাজ এগিয়ে চলেছে। পরিত্যক্ত যানবাহন সমস্যা সামাল দেওয়ার জন্য একটি প্রকল্প দল গঠন করা হয়েছে। জেলা, চিবা শহর ও কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিকল যানবাহন টেনে নিয়ে যাওয়ার
টো ট্রাক শিল্পের সাথে জড়িতরাও এতে অন্তর্ভুক্ত ছিলেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে তাদের প্রচারাভিযান আরো জোরদার করছে। আইসিসির সভাপতি

0: আকানে তোমকো সহ আদালতটির নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। আকানে হলেন একজন জাপানি বিচারক, 2024 সালে যিনি দায়িত্ব গ্রহণ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি বিবৃতি প্রচার করেছে। এতে আইসিসিকে দুর্নীতিগ্রস্ত এবং মারাত্মকভাবে রাজনৈতিক প্রভাবাধীন বলে বর্ণনা করে সংস্থাটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যে আইসিসি মার্কিন সার্বভৌমত্বের জন্য যেন হুমকি হয়ে না দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে আরও পদক্ষেপ গ্রহণে তারা প্রস্তুত আছে। মার্কিন কর্মকর্তারা আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের তদন্তে আদালতের অনুমোদনের বিরোধিতা করার পাশাপাশি কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানিয়েছেন। এই মামলাগুলোর সাথে জড়িত বিচারক ও কৌশলীদের উপর তারা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আইসিসি এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, আদালতকে লক্ষ্যবস্তু করা হলে তা আইনের শাসনকে দুর্বল করবে এবং আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে। সংস্থাটি জোর দিয়ে বলেছে যে নিরপেক্ষভাবে কাজ করা তারা অব্যাহত রাখবে। বিদেশি বসবাসকারীদের জাপানি ভাষা ও দৈনন্দিন জীবনের নিয়মাবলী শিখে নিতে সাহায্য করার নতুন একটি কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার একটি বিশেষজ্ঞ প্যানেলের প্রথম বৈঠকের আয়োজন করেছে জাপান সরকার। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করা জাপানি সমাজে সহজে মিলিয়ে চলতে যা সাহায্য করবে। মন্ত্রিপরিষদ কার্যালয়ের বিদেশি সংক্রান্ত বিষয়ক নীতির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুজুকি হায়াতো বলেছেন, এই কর্মসূচি ঠিক করে নেওয়া হচ্ছে সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ বাস্তবায়নের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি আরো বলেন, কার্যকর একটি পরিকল্পনা তৈরির লক্ষ্য তার আছে। এই পরিকল্পনার আওতায় মূলত মধ্যম থেকে দীর্ঘমেয়াদী সময়ের বসবাসকারীরা অন্তর্ভুক্ত থাকবে। অনলাইনে শিক্ষা গ্রহণের এই ব্যবস্থা জাপানের বাইরেও পাওয়া যাবে। বৈঠকে আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে ছিল কর্মসূচির বিষয়বস্তু এবং যাদের লক্ষ্য ধরে নিয়ে এই কর্মসূচি, পাশাপাশি আবাসিক অবস্থান যাচাইয়ের ক্ষেত্রে এর ফলাফল কীভাবে প্রতিফলিত হবে তাও অন্তর্ভুক্ত ছিল। প্যানেল নিশ্চিত করেছে যে 2028 অর্থবর্ষে এই কর্মসূচি শুরু করার লক্ষ্যে আলোচনা তারা অব্যাহত রাখবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি সবাইকে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। জাপানি ভাষা শেখার অভিযাত্রায় আমিও আপনাদের সহযাত্রী।
0: আজ 25তম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করতে হবে।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপন করা আমাদের জাপানি পাঠে মূল চরিত্র তাম ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামের যে বাড়িতে এসে থাকে সেখানে লিভিং রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে আজ কিছুটা বিমর্ষ দেখাচ্ছে।
0: তবে সবার আগে চলুন শুনি 25তম পাঠের কথোপকথন।
2: তামে-সান, কাওইরো গা ওয়ারুই দেসু ইয়ো।
3: どうしたんですか
4: 喉が痛いんです
3: おやおやそんな時には生姜蜂蜜湯がいいですよ
4: カイトが今作っています
5: タムさんできたよはいどうぞ
4: お大事に
0: エバイプロティティラインボジャーチェスタコラジャー
1: হারুসান নামক রোবট বাড়িওয়ালির দেহে এমন সেন্সর লাগানো আছে যা অন্যদের সমস্যা

0: শনাক্ত করতে পারে। এক পর্যায়ে তার গাল নীলচে ফ্যাকাশে হয়ে গেল।
1: তামসান, আপনার চেহারা বিবর্ণ দেখাচ্ছে যে। কি হয়েছে বলুন তো?
0: তাম কাশি দিচ্ছে আর বলছে,
1: আমার গলা ব্যথা হচ্ছে।
0: হারুসান সমবেদনা প্রকাশ করলেন।
2: ওয়া ওয়া,
1: আহারে আমার বাছা।
0: এবার হারুসান পরামর্শ দিলেন,
1: এরকম সমস্যায় আদা আর মধুর গরম পানীয় খেলে উপকার পাওয়া যায়।
0: মিয়া তখন বলল,
1: কাইতো এখন আপনার জন্য সে জিনিসটি বানাচ্ছে।
0: ঠিক তখনই কাইতো এসে আদা আর মধু দিয়ে বানানো গরম পানীয় তামকে দিল।
1: তামসান, তৈরি হয়ে গেছে। এই যে নিন।
0: মিয়া তামকে বলল,
1: কামনা করি দ্রুত সেরে উঠুন। আদা মধুর গরম পানীয় কিভাবে বানাতে হয় তা আপনাদেরও জানিয়ে দেই। এর জন্য আদা কুচি করে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। তখন এর উপরে গরম জল ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে হট জিঞ্জার হানি টি। কাশি আর গলা ব্যথায় খুব কাজে দেয়।
0: বেচারা তাম, আমরাও চাই সে দ্রুত সেরে উঠুক।
1: আজকের মূল বাক্য হল, আমার গলা ব্যথা করছে। কখনো অসুস্থ হয়ে পড়লে এই বাক্য রীতি অনুযায়ী আপনি জাপানিতে বিষয়টি জানাতে পারবেন। প্রথমে এই বাক্যের শব্দবিন্যাস দেখে নেওয়া যাক।
3: নোদো
1: হচ্ছে গলা, এর পরে থাকা পার্টিকেল গা এখানে সেই সুনির্দিষ্ট অঙ্গকে নির্দেশ করছে যেখানে আপনি ব্যথা অনুভব করছেন। আর এরপরে
3: ইতাইন্ডেস
1: মানে হল ব্যথা করে। আজকের আলোচ্য পয়েন্ট
3: ইতাইন্ডেস
1: কথাটির মধ্যেই আছে, আর তা হল
3: ডেস।
1: সুস্থ বোধ না করলে তা কারো কাছে বলতে গিয়ে
3: ডেস
1: কথাটি বাক্যের শেষে জুড়ে দেওয়া হয়। লক্ষ্য করুন,
3: ইতাইন্ডেস
1: কথাটির মধ্যে আছে ই বিশেষণ
3: ইতাই,
1: যা ব্যথা অনুভবের পরিস্থিতি বোঝায়, আর তারপরে আছে
3: ডেস।
1: আজকের স্কিটে তাম এই কথাটি দিয়ে হারুসানের কাছে তার অসুস্থতার কথা জানিয়েছে।
0: এবারে শুনে শুনে বলুন।
1: অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে এবারে একটি সংলাপ শুনি। সংলাপের অর্থটি বোঝার চেষ্টা করা যাক।
0: কি হয়েছে?
1: কারো অবস্থা জানতে এই প্রশ্নটি করা হয়। পুরো কথাটি মুখস্থ রাখার চেষ্টা করুন।
0: আমার মাথা ব্যথা করছে।
1: মানে হলো মাথা। মানে আমার মাথা ব্যথা করছে।
0: আমার গায়ে জ্বর আছে।
1: মানে হলো জ্বর এবং
3: আর
1: ক্রিয়াটির অর্থ আছে। মানে জ্বর আছে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিশেষণ নয়, বরং ক্রিয়াপদের পরেও বসতে পারে।
0: বন্ধুরা সংলাপ শুনে উত্তরগুলো পরপর বলুন।
1: এবার ধরুন যদি পেটে ব্যথা করে তাহলে জাপানিতে কি বলবেন? পেট কথাটির জাপানি হল
3: ওনাকা ওনাকা,
1: আর ব্যথা করে অর্থ
3: ইতাই ইতাই।
1: ঠিক আছে, তাহলে এবার বলুন,
0: ঠিক আছে। সবাই তাহলে নিজেদের সমস্যার কথা জাপানিতে বুঝিয়ে বলা শিখে ফেললেন।
1: আজকের বোনাস বাক্যটি নেওয়া হয়েছে

0: তার একটি কথা থেকে। তাম যখন অসুস্থ বোধ করছিল তখন সে তামকে এটা বলে।
1: ওদাইজিনি,
0: শুনলেন বোনাস বাক্য?
1: ওদাইজিনি
0: মানে হল কামনা করি দ্রুত সেরে উঠুন। অসুস্থ বা আহত ব্যক্তির আরোগ্য কামনা করে তাকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানানো হয় এই কথাটি দিয়ে।
2: এবার শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
3: তামে-সান, খাওইরো গা ওয়ারুই দেসু ইয়ো। দো শিতান দেসু কা?
4: নোদো গা ইতাই দেসু।
3: ওয়া ওয়া, সোন্না টোকি নি ওয়া শোগা হাচিমিৎসু ইয়ো গা ইই দেসু ইয়ো।
4: কাইটো গা ইমা থাকুত্তে ইমাসু।
5: তামে-সান, দেকিতা ইয়ো। হাই, দোজো।
4: ওদাইজিনি।
3: হারু-সান নো চিয়েবুকুরো।
2: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজ কথা হবে জাপানে অসুস্থ হয়ে পড়লে করণীয় সম্পর্কে।
0: আচ্ছা হিরোকসান, আপনি এদেশে কখনো অসুস্থ হয়ে পড়লে কি করবেন বলুন তো?
2: দিদি, এটা আসলে নির্ভর করবে অসুস্থতার লক্ষণগুলো কতটা গুরুতর তার ওপর। যেমন ছোটখাটো সমস্যা হলে ঘরে রাখা দরকারি ওষুধ দিয়েই কাজ চলবে, বা হয়তো ওষুধের দোকান থেকে কিনে আনবো।
0: হ্যাঁ, সমস্যা গুরুতর না হলে সচরাচর কিছু ওষুধ সহজেই কিনতে পাওয়া যায় ওষুধের দোকান থেকে। আপনি যদি সেখানে গিয়ে বলেন আমার পেটে ব্যথা বা আমার গায়ে জ্বর আছে, তাহলে ফার্মাসিস্ট আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা যায় এমন সাধারণ ওষুধগুলো দেখাবেন।
2: আর যদি ডাক্তার দেখানোর দরকার হয় তাহলে কি করতে হবে?
0: সেক্ষেত্রে এমন কোনো ক্লিনিক বা হাসপাতালে আপনাকে যেতে হবে যেখানে আপনার সমস্যা অনুযায়ী উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। পর্যটন তথ্য কেন্দ্র এবং হোটেল রিসেপশন ডেস্কে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কাছাকাছি কোথায় চিকিৎসা কেন্দ্র আছে। খুব জরুরি পরিস্থিতি তৈরি হলে টেলিফোনে 119 ডায়াল করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে।
2: 119, ঠিক আছে, নাম্বারটা মনে রাখবো।
0: অবশ্যই মনে রাখুন, কিন্তু আমি আশা করব এই নাম্বারে আপনার কখনো ডায়াল করার দরকার যেন না পড়ে।